নমস্কার আর ওলালগতে সুন্দর ভিয়ান ইদা আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম ওয়েভ লা 243 দশমিক 3.1 মিটার আর কিলোহার্জ 1233 নি অনুষ্ঠান প্রচার হওয়া লাগিছে গাছা আজি মঙ্গলবার জুন মাস লা 23 তারিখ সন 2026 আর সময় হলে ভিয়ান লা 6:30 পার হবা লাগিছে আজিলা অনুষ্ঠান আরম্ভ করব এগরা স্বামী বিবেকানন্দলা নিজে লেখা সুন্দর বাণী দিয়া বাণীরা হলে যদি তই নিজেকে দুর্বলভাবে তালে তই দুর্বল হইয়া যায় আর যদি তই নিজেকে শক্তিশালীভাবে তালে তই শক্তিশালী হইয়া যায় আজিলা অনুষ্ঠান শুরু করং শিল্পী স্বদেশ হাজংলা এগরা সুন্দর গান দিয়া

শ্রোতাগুলা আপনিগুলা শুনিলে শিল্পী স্বদেশ হাজংলা কণ্ঠনি এলা অনুষ্ঠানী আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী প্রতিমা হাজংলা কণ্ঠনি গানলা কথারা হলে আজিকালি দিননি

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী প্রতিমা হাজংলা কণ্ঠনি প্রিয় শ্রোতাগুলা এলা আপনিগুলা শুনিবাকে পাব সংস্কৃতি মানব জাতিলা বিষয়নি হুটুকে কটিকা শ্রী রাজেন্দ্র হাজংলা আওয়াজনি
1: রাজেন্দ্র হাজং সংস্কৃতি মানব জাতি উত্থানের সাত কিন্তু সংস্কৃতি সঠিক পরিভাষা না জানালে জনে ওলা অসিত মানদণ্ড দেবানি পায় যালা জনে অপসংস্কৃতি বা বিকৃতি সংস্কৃতিলা আমদানি রূপদানি করেছে আর সংস্কৃতিলা মূল্য আর আদর বাজার ক্রমে কমিয়া আহিছে ইংরাজি কালচার শব্দলা অর্থ কৃষ্টি কালচার বা কৃষ্টি ঠিক সংস্কৃতি না হয় অপসংস্কৃতি বা বিকৃত সংস্কৃতি অথবা সংস্কৃতিলা পূর্বাবস্থা তথাকথিত শিক্ষিত মানগিলেও পাশ্চাত্য দিয়ে যাওয়া কালচার সংস্কৃতি লগন একে পর্যায়তে রাখিব যাইয়া অজ্ঞতাহে প্রকাশ করে মাত্র খালি ইদাই নহয় পাশ্চাত্যলা অন্ধ অনুকরণীকে বিজ্ঞানলা অবদান বাদেও শিক্ষা রাজনীতি ধর্ম সমাজ ব্যবস্থা পোশাক চালচলন থাকন খাওয়া দাওয়া তালিকা পর্যন্ত গ্রহণ না করানো হয় হেরে ফেলিয়া গ্লাস গ্রহণ করা হেতু ভারতীয় জীবন পদ্ধতি তথা হিন্দু জীবন পদ্ধতির মূল্যবোধ কমি আহিছে অন্যজনে সংস্কৃতি কি আর মানব জীবনী ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির তাৎপর্য মানদণ্ড কতখিনি নির্ধারণ করা প্রয়োজন সংস্কৃতি সম যোগ ক্রি যোগ তিন এই যে সম বা সম্যক উপসর্গই দ্বৈত অর্থ প্রকাশ করে এক নম্বর

0: মিশিন আৰু দুই নম্বৰ সুযোগ্য। সুমিশিন মানে উপযুক্ত বা যুক্তিসংগত। দ্বিতীয়তে ক্রি অর্থাৎ করা। তৃতীয়তে তি, তিন প্রত্যয়থাকন আহা যেটা ক্রিয়াকে বিশেষণ করে। এটা থাকুন যে পরিভাষা পাওয়া যায় ওটা হলে সুযোগ্য সুমিশিন আর সমক করিবালা জনে যে মানব প্রকৃতি বা ভাবনালা সৃষ্টি হয় ওটাই সংস্কৃতি। ওটার জন্য সংস্কৃতি কতগুলা উপাদান সমষ্টি। সংস্কৃতিলা প্রধান প্রধান উপাদানগুলা যেমন এক নম্বর ক্ষমা, দুই নম্বর দয়া আর আত্মীয়তা, তিন নম্বর অস্তিত্ব, চার নম্বর পবিত্রতা আর পাঁচ নম্বর ইন্দ্রিয় নিগ্রহ। ক্ষমায় মানুষকে পশুত্ব আর মানবত্বলা প্রভেদ দেখায়। দয়া বা আত্মীয়তা সর্বজীব প্রতি দয়া আর গোটা মানব জাতি লগন আত্মীয়তা ভাব। বসুধৈব কুটুম্বকম। অস্তেয় অস্তেয় শব্দলা পরিভাষা মন বাক্য আর কর্মলা দ্বারা সরনা করা আর পরেলা বস্তু প্রতি লোপ না করা। পবিত্রতা শরীর মন বুদ্ধি বাক আর কর্মলা নির্মূলতা বা পরিশুদ্ধতা। ইন্দ্রিয় নিগ্রহ নিগ্রহ শব্দলা অর্থ বিতৃষ্ণা বা নিবৃতি। দশ ইন্দ্রিয় যেমন পাঁচটা কর্মেন্দ্রিয় বাক পানি পট পায়ু অর্থাৎ গুজ্জদ্বার আর উপস্থ অর্থাৎ মূত্রদ্বার আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় যেমন নাক কান চোখ জিহ্বা আর চামড়া। এই ইন্দ্রিয়লা অতিপূর্বক সংযোগ অথবা সম্ভোগ অথবা অপপ্রয়োগ না করা। সংস্কৃতিলা তত্ত্বকে ওদের জন্য বিশ্ব বরেণ্য কোয়া হয়। এটা ধর্ম সাপেক্ষ। সংস্কৃতি কোনোদিনও প্রকৃতিকে অস্বীকার করিব না পায়। বরং যেগুলা উপাদান যেমন ক্ষমা দয়া আত্মীয়তা অস্তিত্ব পবিত্রতা ইন্দ্র নিগ্রহ জীব আর জ্বর জগতনি সামঞ্জস্য আনে ওগুলাকে সর্বাধিক মূল্য দেয়। সংস্কৃতি ওই উপাদানগুলালা বিকাশ সাধন করিয়া পার্থিব জীবন অধিকতর পরিপূর্ণ করিয়া তুলি। আরও একফালে ওই সংস্কৃতি প্রকৃতি বিধ্বংসকারী উপাদানগুলাকে নষ্ট করিয়া ফেলাবার প্রয়াস করে। বৈদিক আর পারম্পরিক অনুষ্ঠান যেমন হোমযজ্ঞ পূজা পার্বণ যেমন উদাহরণস্বরূপে আমতি কাতিগাসা ধাপা করতাল কীর্তন বগাসুর গান এইগুলা উপরুক্ত উপাদান বিদ্যমান। সংস্কৃতি শব্দলা পরিভাষা ইজুর্বেদ সপ্তম অধ্যায় চোদ্দ শ্লোক নি যেমন সা প্রথমা সংস্কৃতি হি বিশ্বারা। বিশ্বলা শ্রেষ্ঠ চিন্তাবিদ আর শান্তিকামী মানগিলা বরণ করা যোগ্য ওই দৃষ্টিকে সংস্কৃতি কোয়া হয়। পাশ্চাত্যলা কালচার মানগিলাকে মাত্র মন বুদ্ধি আর শরীরলা সমাহার রূপে গণ্য করে। আরেক ফলে ভারতীয় চিন্তাবিদগুলা আত্মা শরীর মন আর বুদ্ধিলা সমাহার রূপে মানলা অধ্যয়ন চালায়। আর ওদের জন্য আত্মাকে কেন্দ্র করিয়া শরীর মন বুদ্ধিলা বিকাশ করা হয় সংস্কৃতিলা কার্য। ওদের জন্য সংস্কৃতি নি সংঘাতলা সম্ভাবনা নাই। আর যেটা সংঘাত ফালে ঠিলিয়া দেয় ওটা সংস্কৃতি না হয় বরং সংস্কৃতিলা বিকৃত রূপে বিকৃত সংস্কৃতি বা অপসংস্কৃতি। কতগুলি শব্দ পর্যালোচনা করিলে স্পষ্ট হব। বিকৃতি গিলা দূর করিয়া পরিষ্কার করা কার্যলা নাম সংস্কার। ওই কার্য প্রক্রিয়াটার নাম সংস্করণ। সংস্করণলা পাশে লাভ করা জিনিসলার নাম সংস্কৃত। ওই প্রক্রিয়া সফল করিয়া তোলা কোনবা মন ওই হলে সংস্কর্তা। উপরোক্ত সংস্কৃত তথ্যগুলা আত্মসাত করিয়া নির্মিত হওয়া দৃষ্টিকোণ হলে সংস্কৃতি। কালচার আর সংস্কৃতি লক্ষ্য এক না হয়। কালচার মন গেলাগে সুখ দেয়, কিন্তু সংস্কৃতি মন গেলাগে সুখ আর শান্তি প্রদান করে। কালচার ভৌতিক তত্ত্ব বিকাশ যন্ত্র, আর একফালে সংস্কৃতি হলে আত্মা উৎকর্ষলা পাঠিও প্রদান করা অন্নপূর্ণলা অক্ষয় পাত্র। কালচারলা নির্দিষ্ট কোনো গতি নাই, সংস্কৃতি নিজস্ব গতি পথে প্রবাহমান হইয়া নিজের গুণে ভর্তি আসে। কালচার হলে মনোরঞ্জন আর লোক বিশ্বাসলা অভিব্যক্তি, আর সংস্কৃতি হলে মন মাত্রেই শ্রেষ্ঠ বলিয়া আঁকলে নেওয়া সুবিশাল জীবন দৃষ্টি। কালচারলা উপাদানগুলা উত্তেজক বা মর্মস্পর্শী হওয়া বাঞ্ছনীয়, কিন্তু সংস্কৃতিলা উপাদানগুলা ক্ষমা দয়া আত্মীয়তা অষ্টেয় পবিত্রতা ইন্দ্রিয় গ্রহ এগুলোই প্রধান। প্রবাহমান বিশাল আর মহান হিন্দু সংস্কৃতি নিজেকে বিলীন করিয়া মনুষ্য জীবন সার্থক করিবা আদরপূর্বক আগ্রহ করা হলে।
1: প্রিয় শ্রোতা, আপনি কঠি কাহনীলি শ্রী রজেন্দ্র হাজংয় কোয়া সমাজ আর সংস্কৃতির বিষয়ে কঠিকারা আইবার হনু এগরা সুন্দর কবিত শ্রী রজেন্দ্র হাজংলাকে কোয়া মই এগরা পট খুঁজি এই কবিতারা।
0: কবিতার নাম মই এগরা পট খুঁজি, রাজেন্দ্র হাজং। মই এগরা পট খুঁজি জনসুন এগরা পথ, আক্রামক সূত্র জিরানি নাই, সুযোগ পালে সুলোক মারে যেমন শিয়াল ছাগল ধরে, পরে লাউঠানে চুক পাকায় পতনে রঙে তালি বাজায় জনসুন এগরা পথ, বিপদলা বন্ধু জিরানি নাই আপদ বিপদে করে সহায়। মই এগরা পথ খুঁজি জনসুন এগরা পথ, ধার্মিক ব্যক্তি জিরানি নাই, পূজা পার্বণ মত মন্দিরে বিভিন্ন ধর্মানুষ্ঠান করে, অধর্ম অবিচার মননি নাই জীবহত্য না করে নিরামিষ খায়। জনসুন এগরা পথ, অধার্মিক পাপি জিরানি নাই, পরেকে কঠোর যাতনা দেয় ধর্ষণ লুণ্ঠন গণহত্যা আদি জীবনের জ্বালা প্রধান বৃত্তি। মই এগরা পথ খুঁজি জনসুন এগরা পথ, হিংসা নিন্দা জিরানি নাই, দলিত পীড়িতকে সেপ ফেলায় দুর্বল নির্ধন আর অশিক্ষিত পাশপরা কত বাখার জাত, শিক্ষিত ধনবান অহংকারে পশুতুল্য ব্যবহার করে জনসুন এগরা পথ, জেদানি স্তুতি প্রশংসা নাই সবালা দিন সমানে যায়। মই এগরা পথ খুঁজি জনসুন এগরা পথ, জেদানি টিকা দিয়ে টিকা বানাই কাগে মারিয়ে রাজা হয় জনসুন এগরা পথ, জেদানি বাপকেও নাসারে বেটা পটলা লালসায় ফাটায় মাথা। মই এগরা পথ খুঁজি জেদানি কোনো ভিড় নাই যে পথে ঋষি মুনি যায়।
2: প্রিয় শ্রোতাগুলা, আপনি গুলা উপভোগ করিলে সংস্কৃতি মানব জাতির বিষয় নিয়ে হটুকে কটিকা।
3: এইবার অনুষ্ঠান নিয়ে আপনি গুলা শুনিবাগে পাব শিল্পী তাপস হাজংলা কণ্ঠনি। গানলা কথারা হলে তয় আহিব না আহে